0: ব্যাংকিং খেমত বিলে যদি এটিএম মোবাইল দে ইন্টারনেট ব্যাংকিং এ গোপে বিবরণ আরি খাই বিলে তুই মাধ্যম চারে নিয়োজেপ্রে ছালি জানকারি রি বিষয়া নিয় কল পরিম সময় নিয় ঠকদিল খামো ব্যাঙ্গর বে কর্মচারী বীরা নিয়োজেপ্রে বিবরণ রি বিষয়া ব্যাংক দি নীল পরিম নিয় তানি সতর্কতানা ঠদরিকা বচেনা সিদ্ধার্থ ব্যাঙ্গর ক্যালে জনহিতারি জারি সন্দেশ
1: সিদ্ধার্থ ব্যাংক সম্বন্ধ সদাই ভারিলাই
2: रेडियो दीदी बहिनी 95.2 मेगाहर्ट्ज।